দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: দিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

খুব কম বয়সে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। সবেমাত্র সে HS পাশ করার সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন তাকে বিয়ে দিয়ে দেন। প্রথম দু বছর ঠিকই ছিল, তারপরে তারও একটি কন্যা সন্তান জন্মায় এবং তারপর থেকেই শুরু হয় শ্বশুরবাড়িতে অত্যাচার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নতুন জীবনের কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এক ভদ্র মহিলা খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, মাত্র 18 বছর বয়সে। দু বছর পরে তার একটি কন্যা সন্তান জন্মায় এবং তারপরেই তার উপর শুরু হয় শ্বশুরবাড়ির অত্যাচার। আলটিমেটলি সেই ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে তাকে শ্বশুরবাড়ি ছেড়ে আবার বাপের বাড়িতে ফিরে আসতে হয়, আর তারপরেই শুরু হয় তার নতুন লড়াই। আলটিমেটলি HS পাশ করার 17 বছর পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে তিনি ডাক্তারিতে সুযোগ পান এবং বর্তমানে সেই ভদ্রমহিলা একজন প্রতিষ্ঠিত MBBS ডক্টর। এবং তার কথা শুনলেই আমার একটা কথাই মনে হয় যে ইচ্ছে থাকলে নতুন জীবন লাভ করাই যায়। তো রেডিও বাংলানেট ডট কমে এই নতুন জীবনকে নিয়ে আপনার সঙ্গে আমার আড্ডাটা আজকে জারি আছে, ইচ্ছে ডানার আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই নতুন জীবনকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এরকম কিছু মানুষজন আছেন যাদের জীবনের লক্ষ্যটাই হচ্ছে অন্য কাউকে নতুন জীবন দান করার। সেরকমই একজনকে আমি চিনি, ভদ্রলোক, সো কল্ড ট্যাক্সি ড্রাইভার। তার খুব ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু ভেঙে পড়েননি। ছোটবেলাটা অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে লড়াই করে তিনি আলটিমেটলি এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু তিনি চান না যে তার মতো কষ্ট অন্য কোনো বাচ্চা করুক, তাই তিনি তার স্বল্প সঞ্চয় থেকে খুলে ফেলেছিলেন একটি অনাথ আশ্রম। তারপর যে ব্যাপারটা ঘটল সেটা হলো যে যখন আপনি কোনো ভালো কাজ করতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে মানুষ এগিয়ে আসবেন। সেরকমই তার সঙ্গেও হয়েছিল। বর্তমানে সেই অনাথ আশ্রমে আবাসিকের সংখ্যা 100-এর বেশি এবং তার এই উদ্যোগে নতুন জীবন লাভ করেছে 100-টির বেশি বাচ্চা। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আড্ডা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এখন, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমার এক পাড়াতুতো দাদা এবং বৌদি, তো সেই পাড়াতুতো দাদার বেস্ট ফ্রেন্ড ছিল সেই বৌদি। তারপর তারা ডিসিশন নিল যে বিয়েটা করবে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তারা বুঝতে পারলো যে একটা বড় ভুল করে ফেলেছে, কাজেই আলটিমেটলি সেপারেশন হয়ে গেল। তারও পরে কিছুদিনের মধ্যেই তারা এটাও বুঝতে পারলো যে বিয়েটা করা যত বড় ভুল হয়েছিল তার থেকে ঢের বড় ভুল হয়েছে সেপারেশনে যাওয়া। আলটিমেটলি আবার তারা সেকেন্ড টাইম নিজেদেরকেই বিয়ে করল। এবং এই ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে নতুন জীবন যদি কিছু বলা যেতে পারে তাহলে এটা কেই বলা যেতে পারে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নতুন জীবনকে নিয়ে। আমাদের এই পুরনো জীবনের মধ্যেই এরকমভাবে নতুন জীবনের হদিশ কিন্তু আমরা পেয়ে যেতেই পারি। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে জানান, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং সেখানে অবশ্যই গল্প থাকছে, আড্ডা থাকছে এবং থাকছে ভালো ভালো গান। আর আপনি কিন্তু আপনার নিজের গল্পগুলো যেমন আমার সাথে শেয়ার করতে পারেন, ঠিক সেই রকমই আপনার পছন্দের গানও কিন্তু শেয়ার করতে পারেন আমাকে। আমি আপনাকে আপনার পছন্দ মতো গানগুলো শোনানোর চেষ্টা করব। তাই আজকেও একটা ছোটোবেলার রূপকথার গল্প, তার সাথে সাথে আমাদের নস্টালজিয়া, সব কিছু মিলেমিশে আঘাকার হতে চলেছে গান্ধুরিয়ার আড্ডায়। তাই কোথাও যাবেন না, শুনতে হবে রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যখন ঘুম আসতো না ছোটবেলায়, তখন কিন্তু গল্পের বই পড়ে পড়ে আমরা ঘুমিয়েছি, বা গল্প শুনে শুনে, বিশেষ করে রূপকথার গল্প, সেটা হতে পারে ঈশপের গল্প বা কখনো আরব্য রজনী। মনে আছে সেই আরব্য রজনী? এবং তার সব থেকে যদি ভালো কিছু থাকে সেটা অবশ্যই আমাদের কাছে আলাদিন, আলাদিন এবং তার জিনের গল্পটা। সবাই আমরা মোটামুটি জানি আলাদিন এবং তার জিনের গল্পটা। জাস্ট একবার ভাবুন, যেমন আমরা ভূতের রাজাকে কাল্পনিকভাবে মনে করি যে ভূতের রাজার যদি তিনটে বর আসে তাহলে কী কী চাইব, ঠিক সেইরকমই যদি আপনাকে আলাদিনের জিন দেওয়া হয় তাহলে আপনি কী কী করবেন।

যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে

নাম না জানা একটা শহর, সেখানে একজন ছেলে কর্মচারী বলা যেতে পারে, তার নাম আলাদিন, এবং তার জীবনটাই পাল্টে যায় একটা আশ্চর্য প্রদীপের জন্য। আর সেই প্রদীপ ঘষলেই নাকি এক অদ্ভুত জিন বেরোয় যে তার উইশ, সমস্ত রকম দুঃখ কষ্ট এবং ইচ্ছে পূরণ করতে রাজ হয়ে যায়। তারপরেই তার জীবনটাই পাল্টে যায়। বাস্তবের সাথে এই কল্পনা জগতের বা এই ছোটবেলার শৈশবের রূপকথার গল্পের কোনো রকম মিল নেই, আমিও জানি। কিন্তু যদি কখনো একটু আমাদের মনের মধ্যে অবসর সময় থাকে যেখানে আমরা নিজেদের মতো আলাদিনের জিন বানাই, তাহলে আপনার লাইফে আলাদিনের জিন কে হবে, যে আপনার প্রত্যেকটা কথা শোনে, এবং যে আপনার প্রত্যেকটা কথা শোনে মানে আপনার কথায় ওঠা বসা করে এমনটা না, আপনার জীবনের দুঃখ কষ্ট, আপনার যা যা ছোটোখাটো প্রয়োজন আপনার আপনজনের মতো আপনার পাশে দাঁড়ায়, তাহলে সেটা কে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, এবং আমাকে জানাতে হবে আপনার জীবনের সেই আলাদিনের জিন কে।

আজ যদি আলাদিনের জিন থাকতো, যদি আমার কাছেও সেরকম একটা আশ্চর্য প্রদীপ থাকতো যেটা ঘষলে জিন বেরোয় এবং সে আমার কথা শুনবে, তাহলে আমি সবসময়ের জন্য বলতাম যে এমন একটা পৃথিবী করে তোলো যেখানে মানুষটা যেন গাছ না কাটে, কারণ গাছের প্রতি একটা প্রেমটা আলাদাই আছে। আবার আমি কিন্তু গাছের মধ্যে ঢুকে যাব। এবং যারা রেগুলারই গান্দুরিয়ার আড্ডা শোনেন এবং যারা রুবিনাকে ভালোবাসেন, তারা সবাই জানেন যে আমি গাছ কতটা ভালোবাসি এবং সবসময়ের জন্য বায়াসড হয়ে যাই যখন গাছ নিয়ে কোনো একটা আড্ডা হয়, আলোচনা হয়। ঠিক সেই রকমই আমার মনে হয় এই পৃথিবীতে আলাদিনের জিন আসতেও চাইবে না, যেখানে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে এবং তার ফলে হিমবাহ গলতে শুরু করছে। এবং কিছুদিন আগে একটা নিউজ শুনছিলাম যেখানে নাকি গঙ্গোত্রী হিমবাহ তার খুব করুণ দশা হতে চলেছে আগামী আগামী বছরগুলোতে, আগামী কি বলবো দিনগুলোতে, কারণ গঙ্গোত্রী হিমবাহ গলতে শুরু করেছে এবং গঙ্গার যে প্রশস্তিটা সেটা দীর্ঘ হতে শুরু করেছে। রেডিও বাংলা নেই .com-এ আজকে আলাদিনের জিন নিয়ে কথা বলছি। এই তো জানলাম আপনার জীবনে আলাদিনের জিন কে হলে ভালো হতো, কিন্তু যদি সত্যি আলাদিনের জিন থাকতো, যদি আশ্চর্য প্রদীপ থাকতো, তাহলে সত্যি বলুন তো আপনি কি চাইতেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রূপকথার গল্পগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, কখনো জেনে শিখিয়েছে, কখনো অজান্তে। এবং এই জানা অজানায় আমরা ছোটবেলাটা তো কাটিয়ে ফেলেছি। এইসবের গল্প, নানান ধরনের পরিদের গল্প, নানান ধরনের এইসব রূপকথার গল্পের মধ্যে আরব্য রচনীয় ছিল এবং একটা সমৃদ্ধশালী যদি বলা হয় না, সাহিত্যের মধ্যেও কিন্তু রয়েছে এই আরব্য রজনী, যেখানে আমাদের ছোটবেলাটা কেটেছে, যেখানে আমরা কিন্তু আমাদের পরের জেনারেশন তাদেরকেও শেখাচ্ছি। এবং আলাদিনের যে আশ্চর্য প্রদীপ, সেটা কিভাবে সে ইউজ করেছে, মিস ইউজ করেনি, সেটাও কিন্তু শেখার আছে। তাই আমাদের জীবনে যেই হোক না কেন, আলাদিনের জিন তাকে কখনো মিস ইউজ করবো না। ঠিক সেই রকমই আপনার যদি খুব কাছের কোনো আপনজন হয়, সে সবসময় আপনার সামনে বা পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপনার ছোটোখাটো দুঃখ কষ্ট, আপনার ছোটোখাটো অপমানগুলো সে মজার ছলে উড়িয়ে দিচ্ছে, তাকে কখনো মিস ইউজ করবেন না বা কখনো ছোট করবেন না, সেটা জেনেই হোক বা অজান্তে। radiobanglanei.com এ এরকমই কিছু মিষ্টি ছোট্ট আড্ডা হলো এবং কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন গান মুসাফির, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com শুনছেন। তো সোম থেকে শুক্র যেভাবে আমাদের আড্ডা জমে ওঠে, আজও সেইভাবেই আড্ডা কিন্তু জমে উঠবে। এবং আজকের আড্ডাটা একটু অন্যরকম, এই কারণে অন্যরকম, আমরা যারা প্রথম দিন বিমানে উঠি, এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তিও বলা যেতে পারে, আবার আরেক দিকে একটা টেনশনও কোথাও না কোথাও কাজ করে যে প্রথম দিন বিমান যাত্রা, আর সেক্ষেত্রে কীভাবে সিট বেল্টটা বাঁধা হবে, কীভাবে সেই মুহূর্তগুলোকে আমরা এনজয় করব, কীভাবে ওখান থেকে ছবি তুলব, কিংবা কীভাবে কী কী প্রশ্ন আসতে পারে, কী নতুন দেখব, বা এই যে নামার সময় কোনো টেনশন হবে না তো, বা ওঠার সময় শরীরটাকে একটু ঝাঁকিয়ে ওঠে, এরকম নানা রকম হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে তখন ঘুরপাক খেতে থাকে, এবং ভেতরে ভেতরে একটা অদ্ভুত রকমের আনন্দ থাকে যে প্রথম দিন আমরা আকাশপথে। আর এই আকাশে ওড়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকে। যখন এই প্রথম দিন আমরা আকাশে ওড়া শুরু করি, যাত্রা শুরু হয়, যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকে, সিট বেল্ট বাঁধা হয়ে গেল, মাথাটা ঘুরছে না, কিন্তু বেশ ব্যাপারটাকে উপভোগ করছি, তখন কিন্তু দারুণ লাগে। আজকের এই আড্ডা সেই বিমানযাত্রার কিছু টুকরো কথা নিয়ে। এখন আমাদের জন্য অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন তাড়াতাড়ি শুনি, তারপর ফিরে এসে আবারও আমাদের আড্ডা বিমানযাত্রা নিয়ে জারি থাকবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা বিমান যাত্রাকে সঙ্গে করে। হ্যাঁ, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর সঙ্গে এই মুহূর্তে আমি সৌভিক, আড্ডা চলছে গান মুসাফিরে। আর আমার নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে সেই বিমানের প্রথম দিনের যাত্রার কথা, এবং আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে পড়ে যাচ্ছে প্রথম দিন। হয়তো এর মধ্যে কয়েকশোবার আপনারা যাতায়াত করে ফেলেছেন, কিন্তু প্রথম দিনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম হয় এবং একটা অন্যরকম অনুভূতি কোথাও না কোথাও কাজ করে। যে কোনো কাজের প্রথম দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ মূল্যবান, এই কারণেই আমাদের স্মৃতিতে আর যতদিনই আপনি যাত্রা করুন না কেন, এই প্রথম দিনের সুখস্মৃতি কিন্তু আমরা কেউ ভুলতে পারি না। আর সেই সুখস্মৃতিকে মাথায় রেখে আমরা প্রতিদিন উঠার মুহূর্তে, আমরা আকাশপথে যখন গড়গড় করে ভাসতে ভাসতে এগিয়ে যাই, তখন আমরা কিন্তু একটা অন্যরকম জগতে ডুবে যাই। তো এক দেশ থেকে অন্য দেশে বা অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে আমরা সবাই কিন্তু বিমানেই আমাদের একমাত্র মাধ্যম বলা যেতে পারে। তো দীর্ঘ যাত্রার ভোগান্তি এড়াতে বেশিরভাগ ক্ষেত্রে বিমানযাত্রাকে বেছে নেয় মানুষ, কিন্তু বিশ্বে এমন অনেক বিমানযাত্রা রয়েছে যেখানে দীর্ঘ সময় ব্যয় হয়। আর এখানে এমনই কয়েকটি দীর্ঘগামী বিমানের কথা বলবো যেটা কিন্তু হয়তো বেশ একটু অন্যরকম। তো বিমানের যাত্রার কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো, কিন্তু এখন অপেক্ষা করছে আবারও কয়েকটা গান শুনে নিই, সঙ্গে থাকুন। আর মনে মনে এই গান শুনতে শুনতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিমানে উঠে পড়ব, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেটওয়ার্ক কমে শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে, আমাদের বিমানযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। একটি বিমান সংস্থার রিপোর্ট অনুযায়ী আকাশপথে সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক পৌঁছতে সময় লাগে প্রায় 17 ঘন্টা 40 মিনিট। তো পথের মোট দূরত্ব হলো 9573 কিলোমিটার। আবার অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনের দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 17 ঘন্টা 45 মিনিট। এই পথের মোট দূরত্ব 8991 কিলোমিটার। তো এইভাবে আমরা মাঝে মাঝে বিমানযাত্রাকে ভেবে নিই, এবং যখন ভাবতে থাকি তখন ভীষণ ভারী মনে হয় যে বাবা এতটা পথ। কিন্তু এই পথ যেন শেষ না হয়, এবং নিমিষেই এই পথ শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের গানটা গাইতে গাইতেই আমরা তত্তর করে নেমে পড়ি আসল গন্তব্যস্থলে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা বিমানযাত্রাকে সঙ্গে করে। দীর্ঘতম বিমানযাত্রার একটা বললাম, আরও দুটো বাকি, সঙ্গে থাকুন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর বিমান যাত্রার কথা নিয়ে। তো এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ একটা জার্নির কথা ভাবলেই আমাদের কেমন একটা মনে হয়, মনে হয় যেন যত কম সময়ে পৌঁছতে পারি তত ভালো হয়। আর সেক্ষেত্রে বিমানের সহযোগিতা আমরা কিন্তু নিয়ে থাকি। তো আরেকটা কথা বলি, আরেকটা মজার কথা, এবং যেটা বহুদিন আগে প্রচলিত ব্যাপারটা, মেলবোর্ন থেকে ড্যালাস ও সৌদি থেকে লস অ্যাঞ্জেলস, আসলে আকাশপথে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যালাসে পৌঁছতে কত সময় লাগে জানেন? 17 ঘন্টা 15 মিনিট। ভাবুন, যাত্রাপথের মোট দূরত্ব 14,487 কিমি। সুদীর্ঘ এই পথ যাত্রাপথ রয়েছে সৌদি আরব আর লস অ্যাঞ্জেলেসের মধ্যেও। বিমানে চড়ে এই দূরত্ব পার করতে সময় লাগে, ধরে দিন, 16 ঘন্টা 50 মিনিট, যেখানে মোট দূরত্ব 12,293 কিমি। মেলবোর্ন থেকে ড্যালাস ও সৌদি থেকে লস অ্যাঞ্জেলেস। তো এইভাবে দীর্ঘ পথ আমরা যখন যাত্রা করি, আর আমাদের মাথার নেপথ্যে শুধু কাজ করে এতটা সময় নয়, বিমান তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই 14 ঘন্টা সত্যি দেখতে দেখতেই কেটে যায়। এবং 14 ঘন্টার এই জার্নিটা তখন আর জার্নি থাকে না, তখন মনে হয় একটা সুন্দর মিষ্টি সফর। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আর শেষ পর্যায়ের কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র radiobanglanet.com।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

ফিরে এলাম আবারও গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট.কম। তো সত্যি আকাশপথে উড়ে যাওয়া বিমান যখন আমরা ছাদে দাঁড়িয়ে দেখি, তখন যেন বুকটা খালি হয়ে যায়। কত মায়ের বুক খালি করে ছেলে পৌঁছে যাচ্ছে দূর দূরান্তে, আবার কতদিন পরে সে ফিরবে। কিংবা আকাশপথের দিকে তাকিয়ে যে কখন সে বিমান এসে নামবে এয়ারপোর্টে, আর ছেলে দৌড়ে এসে মাকে বলবে মা। সত্যি এই যে একটা সুন্দর সময় বা ওই যে একটা দুঃখময় সময়, আবার কবে ফিরবে আমার খোকা, এই যে একটা দীর্ঘতম ব্যাপার, এই দীর্ঘতম ব্যাপারের মধ্যে যখন বিমানে কেউ উঠে পড়ে, তার যতই কষ্ট হোক না কেন, যাত্রা মানে যত দূরত্বই থাকুক না কেন, 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, তার থেকে তো অবশ্যই এই দুঃখটা সব থেকে বেশি, বা এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকার যন্ত্রণা অনেক বেশি। কিন্তু তবুও এক একজনকে এক এক পথে যেতে হয় পেটের তাগিদে। এই লড়াই তো জীবনের লড়াই, এই লড়াই লড়তে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। তাই আমরা বিমানের সহযোগিতা নিই। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে সান ফ্রান্সিসকো যেতে হলে ধৈর্যশীল হতে হবে। ঠিক সেরকম অপেক্ষা করতে থাকেন সন্তান মায়ের জন্য, কিংবা মা সন্তানের জন্য কখন বিদেশ থেকে ফিরে আসবেন। কারণ 14,000 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে বিমানটি সময় নেয় 17 ঘন্টা 25 মিনিট। অপরদিকে বিশ্বের দীর্ঘতম বিমান যাত্রাগুলির মধ্যে রয়েছে অন্যতম দিল্লি আর সান ফ্রান্সিসকো রুট। কেন 15,140 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছয়, আর এর জন্য প্রয়োজন 15 থেকে 16 ঘন্টা। ভাবুন এই 16 ঘন্টায় কত কিছু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি অপেক্ষার ব্যাপারটা ক্রমশ কমছে? আমার তো মনে হয় না, অপেক্ষা ক্রমশ বাড়ছে। যতই বিমান আমাদের অনেক সহজ ব্যাপারটা করে দিচ্ছে, দূরত্ব কিন্তু ততই বাড়ছে। কিলোমিটার কমছে আর দূরত্ব যেন বাড়ছে। সঙ্গে থাকুন এভাবেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষে, আর যতটুকু সময় একসঙ্গে থাকছেন আরও বেঁধে বেঁধে থাকুন। সঙ্গে থাকুন এভাবেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষে, আর যতটুকু সময় একসঙ্গে থাক

আমরা প্রায়শই একটা বিষয় নিয়ে বেশি ভাবি এবং সেটা ভাবতে ভাবতে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি। সেটা হলো কোন মানুষটা আমাদের পাত্তা দিচ্ছে আর কোন মানুষটা আমাদের পাত্তা দিচ্ছে না, এবং যারা পাত্তা দিচ্ছে না তারা কেন পাত্তা দিচ্ছে না। তো এই দ্বন্দ্ব আমাদের মধ্যে চলতে থাকে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি নিজেকে পাত্তা দেন না লোকের কথাকে বেশি পাত্তা দেন? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। পাত্তা এমন একটা বিষয় আমি দেখেছি অনেক মানুষের ক্ষেত্রে তারা বেশি এক্সপেকটেশনস রাখেন, এবং তার যদি বিশেষ কোনো মানুষ তাকে পাত্তা না দেয় সে ভীষণ মন খারাপ করে এবং সেই লেভেলটা ডিপ্রেশন অবধি গড়িয়ে যায়। তবে আমি একটা কথা অবশ্যই বলবো যে কোনো মানুষ যদি আপনাকে পাত্তা না দেয়, আমি জানি সেটা একটা খারাপ লাগার পর্যায়ে থাকে, কিন্তু আপনি যদি নিজেকে অনেক বেশি পাত্তা দেন, অনেক বেশি প্রায়োরিটি দেন, তাহলে আমার মনে হয় না যে কোনো মানুষ আপনাকে পাত্তা দিল বা দিল না সেটা আপনার কিছু যায় আসে। কারণ নিজের কাছে পাত্তা পাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ব্রেকের ওপরে যেটা বলছিলাম যে নিজেকে পাত্তা দেওয়া বা নিজেকে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখা, আমি দেখেছি অনেকের এটা মনে হয় যে কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, তার জন্য নিজের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, একটা রাগ, একটা কষ্ট, একটা দুঃখ চলে আসে। একটা জিনিস আমার মনে হয়, আপনি যদি নিজেকে অনেক বেশি পাত্তা দেন বা নিজের ছোট ছোট ইচ্ছেগুলো আপনি নিজে পূরণ করেন, নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকেই ফার্স্টে রাখেন, নিজেকে সব থেকে বেশি পাত্তা দেন, বস, আপনি দেখবেন যে সারা পৃথিবী আপনাকে পাত্তা দিচ্ছে। এই টেকনিকটা করে দেখুন, আমি জানি এটা আপনার জন্য ভীষণ কার্যকরী হবে। কে পাতা দিল কে পাতা দিল না, জাস্ট ইগনোর। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি অনেকে নতুন নতুন প্রেমে পড়েছে বা কোনো মানুষকে তার ভালো লাগছে, অপরদিকের মানুষটা যখনই সেটা জানতে পারছে তখনই সেই মানুষটাকে হঠাৎ করেই পাত্তা দেওয়া বন্ধ করে দিচ্ছে, এবং যেই মানুষটা প্রেমে হাবুডুবু খাচ্ছে সে বেচারা মন খারাপ করছে এবং ভীষণ ভাবছে সেটা নিয়ে যে কি হচ্ছে তার এরকম পাত্তা দিচ্ছে না। তবে আমি একটা কথা বলবো, বস, একটা রিভার্স পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। আপনার ক্রাশ যদি আপনাকে পাত্তা না দেয় তাহলে আপনিও পাত্তা দেওয়া বন্ধ করে দিন। একটা সময় ওর মনে হবে যে কি হলো, এত পাত্তা দিচ্ছিল হঠাৎ করে পাত্তা দেওয়াটা বন্ধ হয়ে গেল কেন। সেই মানুষটা নিজে থেকে আপনাকে অ্যাটেনশন দেবে এবং নিজে থেকে রিকন্ট্যাক্ট করবে এবং পাত্তা দেবে। ড্যাম শিওর পদ্ধতিটা ভীষণ কার্যকরী হবে, করেই দেখুন। আর চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায় তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পাত্তা নিয়ে যখন কথা বলছি, তখন একটা কথা আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হলো অনেক মানুষই আমি দেখেছি আমাকে পাত্তা দেয় না। বিশেষ আমার না আগে খুব কষ্ট হতো, এখন আমি ইগনোর করি। পাত্তা দিচ্ছিস না, ঠিক আছে আমিও পাত্তা দেবো না। তো এইটা ক্ষেত্রে যেটা হয়েছে, সেই মানুষগুলো নিজে থেকে পাত্তা দেওয়া শুরু করেছে। তো আপনি এই টেকনিকটা একবার ফলো করে দেখতে পারেন, আমার মনে হয় সেটা এফেক্টিভ হবে। আর যদি পাত্তা না দেয়, জাস্ট ইগনোর, মানে সব মানুষই আপনাকে পাত্তা দেবে বা সেম অ্যাটেনশন দেবে সেটা নয়। হ্যাঁ, তবে ক্রাশের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট, সেই পদ্ধতিটাও আমি বললাম, সেটা অ্যাপ্লাই করুন। সময় একেবারেই শেষ, কারণ আমি যখনই খুব আড্ডায় মজে যাই, তখন সময় বাবা যখন আমাকে এসে নক করে যে অ্যানি এবার থামতে হবে, সত্যি থামতে হবে, কারণ সময় আমাকে অনেক বেশি পাত্তা দেয়। তাহলে আজকে আসি, কালকে আবার আড্ডা হবে, নতুন কোনো গপ্প হবে, আর আপনি আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের কথা। +447503965712 আমার হোয়াটসঅ্যাপ তো খোলাই রয়েছে, আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, ওয়েবসাইট www.radiobanglanet.com।

ছোট থেকে বড় খেলা সবারই ভীষণ প্রিয়। প্রাচীন কাল থেকেই খেলা বিনোদনের একটি মাধ্যম। খেললে যেমন সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা আমাদের এক্সারসাইজের কাজ করে, ঠিক খেলা দেখলেও কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ ভীষণ ভীষণ আনন্দ হয় খেলা দেখলে। আর ঠিক তেমনই সেই কারণেই আমরা নানা রকমের খেলা দেখতে পাই, সেটা কিছু ইনডোর গেম যেমন রয়েছে, ঠিক আউটডোর গেমও কিন্তু প্রচুর রয়েছে, যাকে বলে স্থলে জলে অন্তরীক্ষে সব জায়গারই কিন্তু কিছু না কিছু খেলা রয়েছে। আর এমনই এক খেলা যা সাধারণত আমরা সমতলে দেখে অভ্যস্ত, সেই খেলাই আমরা পাহাড়ের চূড়ায় যদি দেখতে পাই তাহলে কেমন হয়? তেমনই এক খেলার গল্প শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে খেলা নিয়ে কথা বলবো, কারণ খেলা ওই যে বললাম ভীষণ ভীষণ প্রিয় সকলের। খেলা দেখেও যেমন আনন্দ হয়, খেললেও কিন্তু ভীষণ আনন্দ হয়। জিতলে যেমন একটা নিজেকে ভীষণ জয়ী বা জয়ের একটা খুশি এনে দেয়, ঠিক তেমনই হারলে কিন্তু মন খারাপও হয়ে যায়। সেই খেলার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর তিনটে গানের ওপারে। শুনে নিচ্ছি পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সমতল থেকে ১৩,০০০ ফুট উচ্চতা, আর সেখানে খেলা। সেই খেলা দেখায় যেমন আনন্দ উপভোগ করা যায়, ঠিক তেমনই সেই খেলার মধ্যে কিন্তু রয়েছে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই বিরলতম খেলার অভিজ্ঞতা, আর সেটা সেই পাহাড় চূড়ার খেলায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই পাহাড় চূড়ার খেলা নিয়ে। ওই যে বললাম একেবারে ১৮,০০০ ফুট উচ্চতায়, বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতায় খেলা যেতে পারে যা সেখানে খেলা হয়। সেদিক থেকে এটা কিন্তু একেবারে যাকে বলে পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। সমতলে সাধারণত এই খেলা খেলা হয়, কিন্তু ওই উচ্চতায় ১৮,০০০ ফুট উচ্চতায় সিকিমের এমন এক পাহাড়ি ময়দান যেখানে খেলা হয় গলফের মতো খেলা, সেই গলফের অত বড় প্রাঙ্গণ সেই ১৮,০২৫ ফুট উচ্চতায়। কিভাবে জানবো, তবে পরপর দুটো গানের ওপারে চলো শুনে নি গান, তারপর ফিরছি আমাদের আজকে এই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নামে একটি জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা যেখানে তৈরি হয়েছে একটি গল্ফ কোর্স। ভাবা যায় পাহাড়ের উপরে সেই 13,000 ফুট উচ্চতায় একটা গল্ফ কোর্স তৈরি করা, সেটা তো সহজ কথা নয়। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় সেনার 2 আধিকারিক। 70-এর দশকে তৈরি হয়েছে সেই গল্ফ কোর্স, যেখানে গল্ফ খেলা কেবল একটা খেলা নয়, একটা রোমহর্ষক টানটান অভিজ্ঞতা। সেই পাহাড় চূড়ার খেলার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে পাহাড়ের উপরে অত উচ্চতায় গল্ফ কোর্স তৈরি করা, সেখানে গল্ফ খেলা নিয়ে কথা বলছি। এই গল্ফ খেলার জন্য তো আমরা জানি বিশাল প্রাঙ্গণ প্রয়োজন, সেটা সমতলে সম্ভব, কারণ সমতলে অনেকটা ঘাসের জমি বা অনেকটা মাঠ খুঁজে পাওয়া যায়। কিন্তু পাহাড়ের উপরে সেটা পাওয়া কিন্তু বেশ কষ্টকর, কারণ গল্ফে আমরা জানি বল অনেক দূর পর্যন্ত উড়ে যায়, আর সেখানে পাহাড়ের ওপরে সেটা তৈরি করা বেশ কঠিন কাজ। আর সেই রকম একটি পাহাড়ের ওপরে 18টি গল্ফের হোল যুক্ত সেই গল্ফ কোর্সটি তৈরি করেছেন 70-এর দশকে ভারতীয় সেনার 2 আধিকারিক। আর সেই কাজটি তারা করে একেবারে রেকর্ড করে দিয়েছেন। আমরা সেই গল্ফ কোর্সের গল্প শেয়ার করব, থাকবো আমরা আমাদের আজকের আড্ডা নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের উপরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বে এমন কোনো পাহাড়ি জায়গা নেই যেখানে এই খেলা এত উচ্চতাতেও খেলা যেতে পারে, যা রয়েছে সিকিমে। সেদিক থেকে এটি পাহাড়ের উপরে ময়দানের এক রেকর্ড। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে আমি শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপে যে গল্প কোর্সটি রয়েছে সেই গল্প কোর্সের গল্প নিয়ে। সমতলে এই খেলা হয় আমরা জানি, কিন্তু ওই উচ্চতায় এমন খেলা সত্যিই ভাবা যেত না যদি না 1970-এর ভারতীয় সেনার দুই আধিকারিক ওই 13,025 ফুট উচ্চতায় সিকিমে এমন এক পাহাড়ি ময়দান তারা খুঁজে পেতেন। আর শুধু খুঁজে পেলেই তো হলো না, সেই উচ্চতায় ওইরকম একটা গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ সেটা তৈরি করা, সেটাও কিন্তু বেশ কষ্টকর। যেখানে খাড়াই উতরাই পাথুরে অসমতল পাহাড় চারধারে ছড়িয়ে রয়েছে, সেখানে ওইরকম গলফ খেলার উপযুক্ত প্রাঙ্গণ পাওয়া সত্যি সহজ কথা নয়। আর সেখানে যে সেই খেলাটি খেলা যেতে পারে তাও তাদের মাথা থেকে কিন্তু বের হয়। তবেই ভাবুন, সেই অসম্ভবকে তারা সম্ভব করেছেন সিকিমের কুপুপ নামে সেই জায়গায়, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে 70-এর দশকে তৈরি হয়েছে সেই গলফ কোর্স। 18টি গলফের হোল যুক্ত সেই যে গলফ কোর্সটি, সেটি সত্যি একটি রেকর্ড। আর সেখানে খেলা যাকে বলে একেবারে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা সেটা তো জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

পর পর দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে শুনছেন রেডিও বাংলারে.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পাহাড় চূড়ার খেলা নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে সিকিমের কুপুপ নামে যে জায়গা, পাহাড়ের উপরে হিমালয়ের বুকে সেই জায়গা 13,025 ফুট উচ্চতা, আর সেখানেই তৈরি হয়েছে 70-এর দশকে গলফ কোর্স, আর সেটা রীতিমতো একটা রেকর্ড, আর সেখানে খেলা উপভোগ করা বা খেলা দেখাটা রীতিমতো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই গল্প কোর্সের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

আত্মজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাঝে মধ্যে মনে হয় যে জীবনটা ঠিক কি, তখনই মনে হয় জীবন হলো অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত, সেই মুহূর্তের সমষ্টি। আর কিছু কিছু মুহূর্তে জীবনের মানেটাই যেন পাল্টে যায়, তখন শুরু হয় একটা নতুন জীবন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম নতুন জীবন নিয়ে, অর্থাৎ জীবনের মধ্যে এরকম কিছু ঘটনা যার ফলে জীবনের মোড়টা একদম অন্য জায়গায় অন্যভাবে ঘুরে গেছে। আর আজকেও সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে জীবনের মধ্যে লুকিয়ে থাকে নতুন জীবন। তো এই নতুন জীবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। আজকেও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলেই কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কেন?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবন যে ঠিক কীভাবে নিজের গতিপথ পরিবর্তন করে সেটা জানতে পেরেছিলাম আমাদের পাড়ার এক চায়ের দোকানের কাকুর জীবনীর কথা শুনে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবন নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ার দোকানের চায়ের কাকু বা আমাদের পাড়ার চায়ের দোকানের কাকু, তাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, একদম মাই ডিয়ার ভদ্রলোক, বুঝলেন, দিব্যি জমি আড্ডা মারতে পারেন। আর তার একটা পাস্ট লাইফের কথা শুনলাম, সেটা হচ্ছে আমার আরও এক পরিচিত কাকু ছিলেন, তিনি একসময় পুলিশে কাজ করতেন। তো তিনি বললেন যে এই পাড়ার চায়ের দোকানের কাকু একসময় নাকি একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন। ভাবুন, তারপরে তার জীবনে নতুন মোড় আসে, সে সমস্ত খারাপ যাবতীয় কাজকর্ম তার জীবন থেকে দূরে ফেলে দেন এবং নতুনভাবে নতুন জীবন শুরু করেন। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এরকমই আরও একটি ঘটনা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কয়েকদিন আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। ছেলেটির বয়স অ্যাকচুয়ালি 26 বছর, কিন্তু সে তার 5th birthday সেলিব্রেট করছিল। ভাবছেন তো যে কী হলো ব্যাপারটা, মিল খুঁজে পাচ্ছেন না, আমিও পাইনি। তারপর জানতে পারলাম যে তার জীবনে এই 5th জন্মদিনটা অ্যাকচুয়ালি তার নতুন জীবনের। অ্যাকচুয়ালি সে একসময় অত্যন্ত বাজেভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিল। তারপর সেই দিনে সে 5 বছর আগে এই ড্রাগ অ্যাবিউজ থেকে মুক্তি পেয়েছিল, এবং সেই দিনটি মনে রেখে সে তার নতুন জীবনের নতুন জন্মদিন সেলিব্রেট করে। ইনফ্যাক্ট তার বছরে 2টো জন্মদিন সেলিব্রেট করা হয়। আর আজকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউসের দিনে আপনার সঙ্গে এই কথাটা শেয়ার করতে খুব ইচ্ছে হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। আর এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি ঘটনা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

খুব ছোটবেলা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সে সব কিছু পাল্টে দেবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে একটি বাচ্চা ছেলে যার বাবাকে সাপে কামড়েছিল, আর সেই গ্রামে যেখানে তারা থাকতো তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ছিল 7 কিলোমিটার দূরে। সেই 7 কিলোমিটার দূরে যখন তার বাবাকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ। তো সেই বাচ্চা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সব কিছু সে পাল্টে দেবে। তারপর শুরু হয় তার নতুন জীবনে উত্তরণের গল্প, সীমাহীন লড়াই, তারপর আলটিমেটলি সে একজন প্রতিষ্ঠিত ডক্টর হন এবং তিনি বর্তমানে সেই গ্রামের চেহারা কিন্তু আমূল পাল্টে দিয়েছেন। কয়েকদিন আগেই সেই গ্রাম থেকে ঘুরে এসেছি এবং এই ঘটনা দেখার পরে জাস্ট একটা কথাই মনে হয়েছে যে নতুন জীবন সত্যি অনেকেরই জীবনটাই বদলে দিতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আমার এক পরিচিত কাকু, তিনি ছিলেন ডক্টর, কিন্তু তার জীবন ছিল গতি, এবং সেই গতির জন্য তিনি একটা নতুন জীবন বাঁচলেন। তিনি শুরু করলেন প্লেন চালানো শেখা এবং আলটিমেটলি তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে নিজের কেরিয়ার শেষ করেন। আর নতুন জীবনের কথা বলতে গেলে কিন্তু আমার সেই কাকুর কথা একদম প্রথমেই মনে পড়ে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করলাম নতুন জীবনের কিছু কথা। পুরনো জীবনের মাঝখানে কিছু কিছু মুহূর্তে জীবনটা নতুনভাবে আবিষ্কার করা হয়, জীবনের মোড় ঘুরে যায়। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কাজেই খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডায় আমি এসেছি এবং ভালো ভালো কথা থাকবে, কোথাও ঘুরতে যাওয়ারও কথা থাকতে পারে বা কোনো সিনেমার আপডেট, সব কিছু যেখানে পাওয়া যায় এবং তার সাথে সাথে মন ভালো করার ভালো ভালো গানও পাওয়া যায়। তাই কিছু গান অবশ্যই থাকছে আজকের আড্ডায় এবং অবশ্যই তার সাথে সাথে একটা দুর্দান্ত জায়গার ইনফরমেশন থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

একটি ক্যানভাসে নানান ধরনের রঙের তুলি দিয়ে আঁকলে যেমনটা দেখতে লাগে, ঠিক সেই রকমই হাওড়ার ফুল মার্কেটের ছবিটি। কারণ এখানে নানান ধরনের ফুলের পসরা সাজিয়ে বসে থাকেন ফুল বিক্রেতারা। আর শুধুমাত্র এই একটা অঞ্চল বা লোকাল কোনো ফটোগ্রাফাররা আসেন না এখানে ছবি তুলতে, আসেন বিদেশি পর্যটকরাও এবং বিদেশি ফটোগ্রাফাররাও। তাছাড়াও এখানে বহু সিনেমার শুটিং হয়ে থাকে। রেডিও বাংলানে ডট কমে এশিয়ার বৃহত্তম এই ফুল মার্কেট, যেটা কলকাতাতেই অবস্থিত এবং যেটা হাওড়া ফুল মার্কেট নামে পরিচিত, তাকে নিয়েই কথা হচ্ছে রান্দুরিয়ার আড্ডায়।

রাত থাকতে থাকতেই ফুলের মার্কেটে ফুল আসে ট্রাক বোঝাই করে, এবং এখানে আমরা গাঁদা ফুল, গোলাপ ফুল, তার সাথে সাথে রডোডেনড্রন গুচ্ছ, অর্থাৎ আমাদের বইয়ের পাতা থেকে যেসব ফুলের নামগুলো আমরা শুনতে পাই সেগুলো আপনি চাক্ষুষ দেখতে পাবেন কিন্তু এই হাওড়ার ফুল মার্কেটে। এবং এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটিতে প্রায় 4000 বা 4000-এর বেশি দোকান কিন্তু একসাথে বসে, আর সামনেই বয়ে চলেছে গঙ্গা নদী, এবং আরেকটু এগিয়ে গেলে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশে দূর থেকে যদি একটা সুন্দর ছবি তোলা যায়, উফ, সেই ছবিটা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর হয়ে ওঠে।

radiobanglanet.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। এবং অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে মল্লিক ঘাট ফুল মার্কেটের কথা, অর্থাৎ হাওড়া ফুল মার্কেট। এবং এইখানে এমন কোনো ফুল পাওয়া যায় না যেটা আপনি সেখানে পাবেন না, তাই তো? সেটাই বলছিলাম তো, একদমই তাই। এবং ধরুন আপনার দৈনন্দিন পুজোর জন্য যে ফুলটা ব্যবহৃত হয়, বা বিয়ের জন্য যেসব ফুল লাগে, বা বিয়ের ডেকোরেশনের জন্য ফুল লাগে, বা প্রেমিকাকে প্রথমবার প্রেম নিবেদন করছেন তার সাথে সাথে ফুল লাগে, সেই সমস্ত ফুলের কিন্তু একমাত্র ঠিকানা বলা যেতে পারে হাওড়ার ফুল মার্কেট। না না, আমি একদমই প্রমোট করছি না, আর যদি প্রমোট করিও, আমার শহর কলকাতা, এবং সেই শহর কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই জায়গার পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, আর মাথার উপর গর্বের সাথে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশে একাকার, এবং একাকার হয়ে যাচ্ছে গান্ধরিয়ার আড্ডাতেও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1855 সালে রামমোহন মল্লিক এই বাজার প্রতিষ্ঠা করেন। রামমোহন মল্লিকের নামই কিন্তু নামকরণ করা হয় মল্লিক ঘাটের, অর্থাৎ তারপর থেকেই এই মল্লিক ঘাটের ফুল মার্কেট বা মল্লিক ঘাট ফুল বাজার বলে কিন্তু লোকমুখে পরিচিত, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত চলছে এই বাজার। তার সাথে সাথে এই যে বললাম, প্রচুর পরিমাণে ফুল বিক্রেতা এবং ফুল ক্রেতা এবং দেশি বিদেশি পর্যটক আসে শুধুমাত্র এই বাজার ঘুরতে। এমন কিছু কথা বললে আপনিও অবাক হয়ে যাবেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লি, অর্থাৎ ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই এখানকার মানুষরা আসে এবং এখানকার ফুলও কিন্তু সেই সব জায়গায় যায়। তাই রেডিও বাংলা নেট ডট কমে আজকের আড্ডাটা বেশ অন্যরকম, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে প্লিজ আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবে না, আর পাশাপাশি ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্লাডি মেরির মতোই এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কি খুব সহজে বানিয়ে ফেলা যায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়। কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন। যতই নেটিজেনরা বলুক না কেন, তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই, তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা নিয়ে। এখন

শুনছেন রেডিও বাংলা ডে ডট কম, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা, আর আটা চলছে গান মুসাফিরে চটজলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন, চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে দেখুন আমরা ফিরবো, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটজলি নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পারি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটজলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতি কথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসছি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙ বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

একটি আমের দাম 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। সেই 1 কেজি আমের দাম 3 লক্ষ।

টাকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আন্তর্জাতিক বাজারে এমনই অদ্ভুত দামের আম রয়েছে, যেই আম হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম, আর তার নাম মিয়াজাকি বা সূর্যডিম আম। আর সেই আমের গল্প নিয়েই আজ আমরা থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে আমরা আম খেতে তো সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু এই এমন একটা আমের গল্প নিয়ে আজ এসেছি যেই আমের দাম শুনে কিন্তু রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে। বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম, যার স্বাদ আর গন্ধ এবং আকারের জন্য এই আম অন্য সব আমের থেকে আলাদা। মিয়াজাকি বা সূর্যডিম আমের এই যে আকাশচুম্বী দাম, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, জানবো সেই কথা। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

2016 সালে জাপানের ফুকুওকায় নিলামে একজোড়া আমের দাম উঠেছিল 5,00,000 জাপানি ইয়েন। মূল্যটি সেই সময়কার বাজার দর অনুযায়ী 4,547 মার্কিন ডলারের সমান। ইন্টারনেটে এই খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সবার নজর কাড়ে জাপানি এই আমটি, যার নাম মিয়াজাকি আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিয়াজাকি আম নিয়ে কথা বলছি, যার সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়, গাছ থেকে সংগ্রহের পরে সেই আমগুলো সরাসরি চলে যায় নিলামে। প্রতি বছর এপ্রিল মাসে জাপানের মিয়াজাকি শহরে পাইকারি যে বাজার, সেখানে শুরু হয় এই নিলাম। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে আমের রং, তার মিষ্টতা, স্বাদ, আকার, আকৃতির বিচারে সেই আমের মান এবং দাম নির্ধারিত হয়। সেই সর্বোচ্চ যে দামের আম, সেই মিয়াজাকি আমের গল্প নিয়ে আমরা আসবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আওয়াজ মিথ্যে মম চিত্তে কে যেন আছে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

নিলামে একটা আমের দাম গড়ে $50। কখনো কখনো এই দাম আরো অনেক বেড়ে যায়। এখনো পর্যন্ত একটা আমের সর্বোচ্চ দাম উঠেছে $2,000, অর্থাৎ $2,34,503। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ আজ আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আমের গল্প নিয়ে, যার নাম মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জাপানের মিয়াজাকি আমের কথা বলছি, ২০১৯ সালে জাপানে এক জোড়া এই আমের দাম উঠেছিল প্রায় $5,000, যা সেই সময়ের বাজার দর অনুসারে প্রায় ৪,০০,০০০ বেশি। ২০২৩ সালে ভারতে এই আম ১ কেজি বিক্রি হয়েছে ২,৫,০০০ রুপিতে। শুনলে চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে। তবে এই যে আমের এত দাম এই মিয়াজাকি আমের, তার পেছনে কারণটা কি? তার জন্য রয়েছে সুনির্দিষ্ট চাষের যে পদ্ধতি আর তার দুষ্প্রাপ্যতা, এই জন্যই কিন্তু এই আমের এত দাম। আর এই আমের যে একটা গভীর লাল যে একটা রং, সেটাও কিন্তু অন্যান্য আর কোনো আমে পাওয়া যায় না। তবে এই আম সাধারণ মানুষের মধ্যে কিন্তু কেনাবেচা খুব একটা হয় না, সাধারণত এই আম উপহার হিসেবেই ব্যবহার করা হয়। এই আমের গল্প নিয়ে ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আম জাপানের মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমরা এই যে মিয়াজাকি আমের কথা বলছি, এই আমটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কেনা বেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন কর্পোরেট উপহার, বিশেষ উদযাপনের দিনগুলোতে এই আম উপহার হিসেবে বিক্রি করা হয়। এমনকি হাত বদলের আগে এগুলোকে যত্ন করে সূক্ষ্ম কারুকাজ করা বাক্স বা মোড়কে ভরে দেওয়া হয়। উৎকৃষ্ট মানের মিয়াজাকি আমের দাম এই যে এতটা বেশি, তার কারণও কিন্তু রয়েছে। কারণ এই আম অন্য আমের মতো সহজে উৎপাদন করা যায় না। ভালো মানের যে আম, সেই আমের জন্য চাষ করার জন্য কৃষকরা যত্ন সহকারে আম গাছগুলোর জন্য গ্রিন হাউসের ব্যবস্থা করেন। ঘরগুলো ফলের যে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ সেইটাকে তৈরি করা হয়, আর সেইভাবে সেই আমের চাষ করা হয়। এই আমের বৃদ্ধির পাশাপাশি সেই আমের যে নজর কাড়া একটা গভীর লাল রং, সেই লাল রংটাও যাতে সেই আমে পায় তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এমনভাবেই এই আমের চাষ করা হয়, আর সেই আমের এতটাই দাম যা বিশ্বের সবচেয়ে দামি আমের তকমা পেয়েছে। এই মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনব পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যায়, আর সেই আমের নাম মিয়াজাকি আম। আর এই আমের দাম একটার প্রায় 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম প্রায় 3.5 লাখ টাকা। শুনলে নিশ্চয়ই অবাক লাগে, তবুও এতটাই দামি এই আম। আর জাপানিজ এই মিয়াজাকি আমের এত দাম হওয়ার পেছনে যে কারণ, সেটা হলো তার দুষ্প্রাপ্যতা আর তার বিশেষ চাষের পদ্ধতি। এই আমগুলোকে সম্পূর্ণ পরিপক্ক হওয়ার জন্য সময় দেওয়া হয়, তার আগেই কিন্তু এই আমগুলোকে ছিঁড়ে ফেলা হয় না, বরং সেগুলো নিজে নিজেই যাতে গাছ থেকে পেকে নিজেই পড়ে যায় সেই জন্য অপেক্ষা করা হয়, আর নিচে রাখা হয় বিশেষ এক জাল যাতে আমগুলো পড়ে নষ্ট না হয়ে যায়। এগুলো হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠে, আর আমগুলো তাদের মৌলিককরণ, ওজন, গন্ধ এবং স্বাদ পায়। আর তারপর বাজারে যাওয়ার আগে এই আমগুলো বিশেষজ্ঞদের দ্বারা তার গুণগত মান নিশ্চিত করা হয়, তারপরেই নিলামে ওঠে এই আম। আর এই যে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাঝে মধ্যে মনে হয় যে জীবনটা ঠিক কি, তখনই মনে হয় জীবন হলো অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত, সেই মুহূর্তের সমষ্টি। আর কিছু কিছু মুহূর্তে জীবনের মানেটাই যেন পাল্টে যায়, তখন শুরু হয় একটা নতুন জীবন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম নতুন জীবন নিয়ে, অর্থাৎ জীবনের মধ্যে এরকম কিছু ঘটনা যার ফলে জীবনের মোড়টা একদম অন্য জায়গায় অন্য ভাবে ঘুরে গেছে। আর আজকেও সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে জীবনের মধ্যে লুকিয়ে থাকে নতুন জীবন। তো এই নতুন জীবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। আজকেও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলেই কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবন যে ঠিক কিভাবে নিজের গতিপথ পরিবর্তন করে সেটা জানতে পেরেছিলাম আমাদের পাড়ার এক চায়ের দোকানের কাকুর জীবনীর কথা শুনে। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবন নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ার দোকানের চায়ের কাকু বা আমাদের পাড়ার চায়ের দোকানের কাকু, তাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, একদম মাই ডিয়ার ভদ্রলোক, বুঝলেন, দিব্যি জমি আড্ডা মারতে পারেন। আর তার একটা পাস্ট লাইফের কথা শুনলাম, সেটা হচ্ছে আমার আরও এক পরিচিত কাকু ছিলেন, তিনি একসময় পুলিশে কাজ করতেন। তো তিনি বললেন যে এই পাড়ার চায়ের দোকানের কাকু একসময় নাকি একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন। ভাবুন, তারপরে তার জীবনে নতুন মোড় আসে, সে সমস্ত খারাপ যাবতীয় কাজকর্ম তার জীবন থেকে দূরে ফেলে দেন এবং নতুনভাবে নতুন জীবন শুরু করেন। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এরকমই আরও একটি ঘটনা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কয়েকদিন আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। ছেলেটির বয়স অ্যাকচুয়ালি 26 বছর, কিন্তু সে তার 5th birthday সেলিব্রেট করছিল। ভাবছেন তো যে কী হলো ব্যাপারটা, মিল খুঁজে পাচ্ছেন না, আমিও পাইনি। তারপর জানতে পারলাম যে তার জীবনে এই 5th জন্মদিনটা অ্যাকচুয়ালি তার নতুন জীবনের। অ্যাকচুয়ালি সে একসময় অত্যন্ত বাজেভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিল। তারপর সেই দিনে সে 5 বছর আগে এই ড্রাগ অ্যাবিউজ থেকে মুক্তি পেয়েছিল, এবং সেই দিনটি মনে রেখে সে তার নতুন জীবনের নতুন জন্মদিন সেলিব্রেট করে। ইনফ্যাক্ট তার বছরে 2টো জন্মদিন সেলিব্রেট করা হয়। আর আজকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউসের দিনে আপনার সঙ্গে এই কথাটা শেয়ার করতে খুব ইচ্ছে হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। আর এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি ঘটনা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

খুব ছোটবেলা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সে সব কিছু পাল্টে দেবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে একটি বাচ্চা ছেলে যার বাবাকে সাপে কামড়েছিল, আর সেই গ্রামে যেখানে তারা থাকতো তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ছিল 7 কিলোমিটার দূরে। সেই 7 কিলোমিটার দূরে যখন তার বাবাকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ। তো সেই বাচ্চা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সব কিছু সে পাল্টে দেবে। তারপর শুরু হয় তার নতুন জীবনে উত্তরণের গল্প, সীমাহীন লড়াই। তারপর আলটিমেটলি সে একজন প্রতিষ্ঠিত ডক্টর হন এবং তিনি বর্তমানে সেই গ্রামের চেহারা কিন্তু আমূল পাল্টে দিয়েছেন। কয়েকদিন আগেই সেই গ্রাম থেকে ঘুরে এসেছি এবং এই ঘটনা দেখার পরে জাস্ট একটা কথাই মনে হয়েছে যে নতুন জীবন সত্যি অনেকেরই জীবনটাই বদলে দিতে পারে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো আমার এক পরিচিত কাকু, তিনি ছিলেন ডক্টর, কিন্তু তার জীবন ছিল গতি, এবং সেই গতির জন্য তিনি একটা নতুন জীবন বাঁচলেন। তিনি শুরু করলেন প্লেন চালানো শেখা এবং আলটিমেটলি তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে নিজের কেরিয়ার শেষ করেন। আর নতুন জীবনের কথা বলতে গেলে কিন্তু আমার সেই কাকুর কথা একদম প্রথমেই মনে পড়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করলাম নতুন জীবনের কিছু কথা। পুরনো জীবনের মাঝখানে কিছু কিছু মুহূর্তে জীবনটা নতুনভাবে আবিষ্কার করা হয়, জীবনের মোড় ঘুরে যায়। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কাজেই খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডায় আমি এসেছি এবং ভালো ভালো কথা থাকবে, কোথাও ঘুরতে যাওয়ারও কথা থাকতে পারে বা কোনো সিনেমার আপডেট, সব কিছু যেখানে পাওয়া যায় এবং তার সাথে সাথে মন ভালো করার ভালো ভালো গানও পাওয়া যায়। তাই কিছু গান অবশ্যই থাকছে আজকের আড্ডায় এবং অবশ্যই তার সাথে সাথে একটা দুর্দান্ত জায়গার ইনফরমেশন থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

ক্যানভাসে নানান ধরনের রঙের তুলি দিয়ে আঁকলে যেমনটা দেখতে লাগে, ঠিক সেই রকমই হাওড়ার ফুল মার্কেটের ছবিটি। কারণ এখানে নানান ধরনের ফুলের পসরা সাজিয়ে বসে থাকেন ফুল বিক্রেতারা। আর শুধুমাত্র এই একটা অঞ্চল বা লোকাল কোনো ফটোগ্রাফাররা আসেন না এখানে ছবি তুলতে, আসেন বিদেশি পর্যটকরাও এবং বিদেশি ফটোগ্রাফাররাও। তাছাড়াও এখানে বহু সিনেমার শুটিং হয়ে থাকে। রেডিও বাংলানি ডট কমে এশিয়ার বৃহত্তম এই ফুল মার্কেট, যেটা কলকাতাতেই অবস্থিত এবং যেটা হাওড়া ফুল মার্কেট নামে পরিচিত, তাকে নিয়েই কথা হচ্ছে রান্দুরিয়ার আড্ডায়।

রাত থাকতে থাকতেই ফুলের মার্কেটে ফুল আসে ট্রাক বোঝাই করে, এবং এখানে আমরা গাঁদা ফুল, গোলাপ ফুল, তার সাথে সাথে রডোডেনড্রন গুচ্ছ, অর্থাৎ আমাদের বইয়ের পাতা থেকে যেসব ফুলের নামগুলো আমরা শুনতে পাই সেগুলো আপনি চাক্ষুষ দেখতে পাবেন কিন্তু এই হাওড়ার ফুল মার্কেটে। এবং এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটিতে প্রায় 4000 বা 4000-এর বেশি দোকান কিন্তু একসাথে বসে, আর সামনেই বয়ে চলেছে গঙ্গা নদী, এবং আরেকটু এগিয়ে গেলে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশে দূর থেকে যদি একটা সুন্দর ছবি তোলা যায়, উফ, সেই ছবিটা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর হয়ে ওঠে।

radiobanglanet.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। এবং অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে মল্লিক ঘাট ফুল মার্কেটের কথা, অর্থাৎ হাওড়া ফুল মার্কেট। এবং এইখানে এমন কোনো ফুল পাওয়া যায় না যেটা আপনি সেখানে পাবেন না, তাই তো? সেটাই বলছিলাম তো, একদমই তাই। এবং ধরুন আপনার দৈনন্দিন পুজোর জন্য যে ফুলটা ব্যবহৃত হয়, বা বিয়ের জন্য যেসব ফুল লাগে, বা বিয়ের ডেকোরেশনের জন্য ফুল লাগে, বা প্রেমিকাকে প্রথমবার প্রেম নিবেদন করছেন তার সাথে সাথে ফুল লাগে, সেই সমস্ত ফুলের কিন্তু একমাত্র ঠিকানা বলা যেতে পারে হাওড়ার ফুল মার্কেট। না না, আমি একদমই প্রমোট করছি না, আর যদি প্রমোট করিও, আমার শহর কলকাতা, এবং সেই শহর কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই জায়গার পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, আর মাথার উপর গর্বের সাথে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশে একাকার, এবং একাকার হয়ে যাচ্ছে গান্ধরিয়ার আড্ডাতেও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1855 সালে রামমোহন মল্লিক এই বাজার প্রতিষ্ঠা করেন। রামমোহন মল্লিকের নামই কিন্তু নামকরণ করা হয় মল্লিক ঘাটের, অর্থাৎ তারপর থেকেই এই মল্লিক ঘাটের ফুল মার্কেট বা মল্লিক ঘাট ফুল বাজার বলে কিন্তু লোকমুখে পরিচিত, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত চলছে এই বাজার। তার সাথে সাথে এই যে বললাম, প্রচুর পরিমাণে ফুল বিক্রেতা এবং ফুল ক্রেতা এবং দেশি বিদেশি পর্যটক আসে শুধুমাত্র এই বাজার ঘুরতে। এমন কিছু কথা বললে আপনিও অবাক হয়ে যাবেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লি, অর্থাৎ ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই এখানকার মানুষরা আসে এবং এখানকার ফুলও কিন্তু সেই সব জায়গায় যায়। তাই রেডিও বাংলা নেই ডট কমে আজকের আড্ডাটা বেশ অন্যরকম, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে প্লিজ আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর পাশাপাশি ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতো এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কি খুব সহজে বানিয়ে ফেলা যায়, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট চলতি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়। কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন। যতই নেটিজেনরা বলুক না কেন, তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই। তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা।

শুনছেন রেডিও বাংলাদেশ .com আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে গান মুসাফিরে চটজলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে থাকুন, আমরা ফিরব, এক কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটজলি নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েক গানের পর। আজকে এই স্পেশাল আড্ডা চটচলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পেলি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটচলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: পাপা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি। আপনি মানেন বা নাই মানেন, হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম।

একটি আমের দাম 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। সেই 1 কেজি আমের দাম 3,00,000 টাকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আন্তর্জাতিক বাজারে এমনই অদ্ভুত দামের আম রয়েছে, যেই আম হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম, আর তার নাম মিয়াজাকি বা সূর্যডিম আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে আমরা আম খেতে তো সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু এই এমন একটা আমের গল্প নিয়ে আজ এসেছি যেই আমের দাম শুনে কিন্তু রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে। বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম, যার স্বাদ আর গন্ধ এবং আকারের জন্য এই আম অন্য সব আমের থেকে আলাদা। মিয়াজাকি বা সূর্যডিম আমের এই যে আকাশচুম্বী দাম, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, জানবো সেই কথা। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

2016 সালে জাপানের ফুকুওকায় নিলামে একজোড়া আমের দাম উঠেছিল 5,00,000 জাপানি ইয়েন। মূল্যটি সেই সময়কার বাজার দর অনুযায়ী 4,547 মার্কিন ডলারের সমান। ইন্টারনেটে এই খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সবার নজর কাড়ে জাপানি এই আমটি, যার নাম মিয়াজাকি আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিয়াজাকি আম নিয়ে কথা বলছি, যার সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়। গাছ থেকে সংগ্রহের পরে সেই আমগুলো সরাসরি চলে যায় নিলামে। প্রতি বছর এপ্রিল মাসে জাপানের মিয়াজাকি শহরে পাইকারি যে বাজার, সেখানে শুরু হয় এই নিলাম। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে আমের রং, তার মিষ্টতা, স্বাদ, আকার, আকৃতির বিচারে সেই আমের মান এবং দাম নির্ধারিত হয়। সেই সর্বোচ্চ যে দামের আম, সেই মিয়াজাকি আমের গল্প নিয়ে আমরা আসব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

আওয়াজ মিথ্যে মম চিত্তে কে যে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

নিলামে একটা আমের দাম গড়ে $50। কখনো কখনো এই দাম আরো অনেক বেড়ে যায়। এখনো পর্যন্ত একটা আমের সর্বোচ্চ দাম উঠেছে $2,000, অর্থাৎ $2,34,503। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ আজ আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আমের গল্প নিয়ে, যার নাম মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জাপানের মিয়াজাকি আমের কথা বলছি, ২০১৯ সালে জাপানে এক জোড়া এই আমের দাম উঠেছিল প্রায় $5,000, যা সেই সময়ের বাজার দর অনুসারে প্রায় ৪,০০,০০০ টাকারও বেশি। ২০২৩ সালে ভারতে এই আম ১ কেজি বিক্রি হয়েছে ২,৫,০০০ রুপিতে। শুনলে চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে। তবে এই যে আমের এত দাম, এই মিয়াজাকি আমের, তার পেছনে কারণটা কি? তার জন্য রয়েছে সুনির্দিষ্ট চাষের যে পদ্ধতি আর তার দুষ্প্রাপ্যতা, এই জন্যই কিন্তু এই আমের এত দাম। আর এই আমের যে একটা গভীর লাল যে একটা রং, সেটাও কিন্তু অন্যান্য আর কোনো আমে পাওয়া যায় না। তবে এই আম সাধারণ মানুষের মধ্যে কিন্তু কেনাবেচা খুব একটা হয় না। সাধারণত এই আম উপহার হিসেবেই ব্যবহার করা হয়। এই আমের গল্প নিয়ে ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আম জাপানের মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমরা এই যে মিয়াজাকি আমের কথা বলছি, এই আমটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কেনা বেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন কর্পোরেট উপহার, বিশেষ উদযাপনের দিনগুলোতে এই আম উপহার হিসেবে বিক্রি করা হয়। এমনকি হাত বদলের আগে এগুলোকে যত্ন করে সূক্ষ্ম কারুকাজ করা বাক্স বা মোড়কে ভরে দেওয়া হয়। উৎকৃষ্ট মানের মিয়াজাকি আমের দাম এই যে এতটা বেশি, তার কারণও কিন্তু রয়েছে। কারণ এই আম অন্য আমের মতো সহজে উৎপাদন করা যায় না। ভালো মানের যে আম, সেই আমের জন্য, চাষ করার জন্য কৃষকরা যত্ন সহকারে আম গাছগুলোর জন্য গ্রিন হাউসের ব্যবস্থা করেন। ঘরগুলো ফলের যে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ, সেইটাকে তৈরি করা হয়, আর সেইভাবে সেই আমের চাষ করা হয়। এই আমের বৃদ্ধির পাশাপাশি সেই আমের যে নজর কাড়া একটা গভীর লাল রং, সেই লাল রংটাও যাতে সেই আমে পায় তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এমনভাবেই এই আমের চাষ করা হয়, আর সেই আমের এতটাই দাম যা বিশ্বের সবচেয়ে দামি আমের তকমা পেয়েছে। এই মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনব পরপর দুটো গান, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যায়। আর সেই আমের নাম মিয়াজাকি আম। আর এই আমের দাম একটার প্রায় 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম প্রায় 3.5 লাখ টাকা। শুনলে নিশ্চয়ই অবাক লাগে, তবুও এতটাই দামি এই আম। আর জাপানিজ এই মিয়াজাকি আমের এত দাম হওয়ার পেছনে যে কারণ, সেটা হলো তার দুষ্প্রাপ্যতা আর তার বিশেষ চাষের পদ্ধতি। এই আমগুলোকে সম্পূর্ণ পরিপক্ব হওয়ার জন্য সময় দেওয়া হয়। তার আগেই কিন্তু এই আমগুলোকে ছিঁড়ে ফেলা হয় না, বরং সেগুলো নিজে নিজেই যাতে গাছ থেকে পেকে নিজেই পড়ে যায় সেই জন্য অপেক্ষা করা হয়। আর নিচে রাখা হয় বিশেষ এক জাল, যাতে আমগুলো পড়ে নষ্ট না হয়ে যায়। এগুলো হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠে, আর আমগুলো তাদের মৌলিক করণ, ওজন, গন্ধ এবং স্বাদ পায়। আর তারপর বাজারে যাওয়ার আগে এই আমগুলো বিশেষজ্ঞদের দ্বারা তার গুণগত মান নিশ্চিত করা হয়, তারপরেই নিলামে ওঠে এই আম। আর এই যে বিশ্বের সবচেয়ে দামি আম, জাপানের মিয়াজাকি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাঝে মধ্যে মনে হয় যে জীবনটা ঠিক কি, তখনই মনে হয় জীবন হলো অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত, সেই মুহূর্তের সমষ্টি। আর কিছু কিছু মুহূর্তে জীবনের মানেটাই যেন পাল্টে যায়, তখন শুরু হয় একটা নতুন জীবন। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম নতুন জীবন নিয়ে, অর্থাৎ জীবনের মধ্যে এরকম কিছু ঘটনা যার ফলে জীবনের মোড়টা একদম অন্য জায়গায় অন্যভাবে ঘুরে গেছে। আর আজকেও সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে জীবনের মধ্যে লুকিয়ে থাকে নতুন জীবন। তো এই নতুন জীবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকেও, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কেন?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আমি জামিনি তুমি শশী হে।

জীবন যে ঠিক কিভাবে নিজের গতিপথ পরিবর্তন করে সেটা জানতে পেরেছিলাম আমাদের পাড়ার এক চায়ের দোকানের কাকুর জীবনীর কথা শুনে। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবন নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ার দোকানের চায়ের কাকু বা আমাদের পাড়ার চায়ের দোকানের কাকু, তাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, একদম মাই ডিয়ার ভদ্রলোক, বুঝলেন, দিব্যি জমি আড্ডা মারতে পারেন। আর তার একটা পাস্ট লাইফের কথা শুনলাম, সেটা হচ্ছে আমার আরও এক পরিচিত কাকু ছিলেন, তিনি একসময় পুলিশে কাজ করতেন। তো তিনি বললেন যে এই পাড়ার চায়ের দোকানের কাকু একসময় নাকি একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন। ভাবুন, তারপরে তার জীবনে নতুন মোড় আসে, সে সমস্ত খারাপ যাবতীয় কাজকর্ম তার জীবন থেকে দূরে ফেলে দেন এবং নতুনভাবে নতুন জীবন শুরু করেন। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এরকমই আরও একটি ঘটনা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কয়েকদিন আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। ছেলেটির বয়স অ্যাকচুয়ালি 26 বছর, কিন্তু সে তার 5th birthday সেলিব্রেট করছিল। ভাবছেন তো যে কী হলো ব্যাপারটা, মিল খুঁজে পাচ্ছেন না, আমিও পাইনি। তারপর জানতে পারলাম যে তার জীবনে এই 5th জন্মদিনটা অ্যাকচুয়ালি তার নতুন জীবনের। অ্যাকচুয়ালি সে একসময় অত্যন্ত বাজেভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিল। তারপর সেই দিনে সে 5 বছর আগে এই ড্রাগ অ্যাবিউজ থেকে মুক্তি পেয়েছিল, এবং সেই দিনটি মনে রেখে সে তার নতুন জীবনের নতুন জন্মদিন সেলিব্রেট করে। ইনফ্যাক্ট তার বছরে 2 জন্মদিন সেলিব্রেট করা হয়, আর আজকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউসের দিনে আপনার সঙ্গে এই কথাটা শেয়ার করতে খুব ইচ্ছে হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। আর এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি ঘটনা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ওরা। আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

খুব ছোটবেলা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সে সব কিছু পাল্টে দেবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে একটি বাচ্চা ছেলে যার বাবাকে সাপে কামড়েছিল, আর সেই গ্রামে যেখানে তারা থাকতো তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ছিল 7 কিলোমিটার দূরে। সেই 7 কিলোমিটার দূরে যখন তার বাবাকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ। তো সেই বাচ্চা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সব কিছু সে পাল্টে দেবে। তারপর শুরু হয় তার নতুন জীবনে উত্তরণের গল্প, সীমাহীন লড়াই, তারপর আলটিমেটলি সে একজন প্রতিষ্ঠিত ডক্টর হন এবং তিনি বর্তমানে সেই গ্রামের চেহারা কিন্তু আমূল পাল্টে দিয়েছেন। কয়েকদিন আগেই সেই গ্রাম থেকে ঘুরে এসেছি এবং এই ঘটনা দেখার পরে জাস্ট একটা কথাই মনে হয়েছে যে নতুন জীবন সত্যি অনেকেরই জীবনটাই বদলে দিতে পারে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

জীবন ছিল গতি, এবং সেই গতির জন্য তিনি একটা নতুন জীবন বাঁচলেন। তিনি শুরু করলেন প্লেন চালানো শেখা এবং আলটিমেটলি তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে নিজের কেরিয়ার শেষ করেন। আর নতুন জীবনের কথা বলতে গেলে কিন্তু আমার সেই কাকুর কথা একদম প্রথমেই মনে পড়ে। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করলাম নতুন জীবনের কিছু কথা। পুরনো জীবনের মাঝখানে কিছু কিছু মুহূর্তে জীবনটা নতুনভাবে আবিষ্কার করা হয়, জীবনের মোড় ঘুরে যায়। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কাজেই খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডায় আমি এসেছি এবং ভালো ভালো কথা থাকবে, কোথাও ঘুরতে যাওয়ারও কথা থাকতে পারে বা কোনো সিনেমার আপডেট, সব কিছু যেখানে পাওয়া যায় এবং তার সাথে সাথে মন ভালো করার ভালো ভালো গানও পাওয়া যায়। তাই কিছু গান অবশ্যই থাকছে আজকের আড্ডায় এবং অবশ্যই তার সাথে সাথে একটা দুর্দান্ত জায়গার ইনফরমেশন থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

একটি ক্যানভাসে নানান ধরনের রঙের তুলি দিয়ে আঁকলে যেমনটা দেখতে লাগে, ঠিক সেই রকমই হাওড়ার ফুল মার্কেটের ছবিটি। কারণ এখানে নানান ধরনের ফুলের পসরা সাজিয়ে বসে থাকেন ফুল বিক্রেতারা। আর শুধুমাত্র এই একটা অঞ্চল বা লোকাল কোনো ফটোগ্রাফাররা আসেন না এখানে ছবি তুলতে, আসেন বিদেশি পর্যটকরাও এবং বিদেশি ফটোগ্রাফাররাও। তাছাড়াও এখানে বহু সিনেমার শুটিং হয়ে থাকে। রেডিও বাংলাদেশ .com-এ এশিয়ার বৃহত্তম এই ফুল মার্কেট, যেটা কলকাতাতেই অবস্থিত এবং যেটা হাওড়া ফুল মার্কেট নামে পরিচিত, তাকে নিয়েই কথা হচ্ছে রান্দুরিয়ার আড্ডায়।

রাত থাকতে থাকতেই ফুলের মার্কেটে ফুল আসে ট্রাক বোঝাই করে, এবং এখানে আমরা গাঁদা ফুল, গোলাপ ফুল, তার সাথে সাথে রডোডেনড্রন গুচ্ছ, অর্থাৎ আমাদের বইয়ের পাতা থেকে যেসব ফুলের নামগুলো আমরা শুনতে পাই সেগুলো আপনি চাক্ষুষ দেখতে পাবেন কিন্তু এই হাওড়ার ফুল মার্কেটে। এবং এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটিতে প্রায় 4000 বা 4000-এর বেশি দোকান কিন্তু একসাথে বসে, আর সামনেই বয়ে চলেছে গঙ্গা নদী, এবং আরেকটু এগিয়ে গেলে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশিয়ে দূর থেকে যদি একটা সুন্দর ছবি তোলা যায়, উফ, সেই ছবিটা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর হয়ে উঠে।

radiobanglanet.com-এ আমি রবিনা আছি আপনার সঙ্গে। এবং অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে মল্লিক ঘাট ফুল মার্কেটের কথা, অর্থাৎ হাওড়া ফুল মার্কেট। এবং এইখানে এমন কোনো ফুল পাওয়া যায় না যেটা আপনি সেখানে পাবেন না, তাই তো? সেটাই বলছিলাম তো, একদমই তাই। এবং ধরুন আপনার দৈনন্দিন পুজোর জন্য যে ফুলটা ব্যবহৃত হয়, বা বিয়ের জন্য যেসব ফুল লাগে, বা বিয়ের ডেকোরেশনের জন্য ফুল লাগে, বা প্রেমিকাকে প্রথমবার প্রেম নিবেদন করছেন তার সাথে সাথে ফুল লাগে, সেই সমস্ত ফুলের কিন্তু একমাত্র ঠিকানা বলা যেতে পারে হাওড়ার ফুল মার্কেট। না না, আমি একদমই প্রমোট করছি না, আর যদি প্রমোট করিও, আমার শহর কলকাতা, এবং সেই শহর কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই জায়গার পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, আর মাথার উপর গর্বের সাথে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশে একাকার, এবং একাকার হয়ে যাচ্ছে গান্ধরিয়ার আড্ডাতেও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1855 সালে রামমোহন মল্লিক এই বাজার প্রতিষ্ঠা করেন। রামমোহন মল্লিকের নামই কিন্তু নামকরণ করা হয় মল্লিক ঘাটের, অর্থাৎ তারপর থেকেই এই মল্লিক ঘাটের ফুল মার্কেট বা মল্লিক ঘাট ফুল বাজার বলে কিন্তু লোকমুখে পরিচিত, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত চলছে এই বাজার। তার সাথে সাথে এই যে বললাম, প্রচুর পরিমাণে ফুল বিক্রেতা এবং ফুল ক্রেতা এবং দেশি বিদেশি পর্যটক আসে শুধুমাত্র এই বাজার ঘুরতে। এমন কিছু কথা বললে আপনিও অবাক হয়ে যাবেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লি, অর্থাৎ ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এইখানকার মানুষরা আসে এবং এখানকার ফুলও কিন্তু সেই সব জায়গায় যায়। তাই রেডিও বাংলা নেট ডট কমে আজকের আড্ডাটা বেশ অন্যরকম, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে প্লিজ আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর পাশাপাশি ফলো করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতোই এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জানি থাকবে আজকের এই এক ঘন্টায় চটজলদি কীভাবে কী খুব সহজে বানিয়ে ফেলা যায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের মানে ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না। খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়, কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয়, এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে দেখুন আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই, তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলা ডে ডট কম, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিদার, সঙ্গে আছেন আপনারা, আর আড্ডা চলছে গান মুসাফিরে চটলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটচলে নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েক গানের পর। আজকে এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পেলি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চট জলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কী অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কী সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com।

একটি আমের দাম 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। সেই 1 কেজি আমের দাম 3,00,000 টাকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আন্তর্জাতিক বাজারে এমনই অদ্ভুত দামের আম রয়েছে, যেই আম হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম, আর তার নাম মিয়াজাকি বা সূর্যডিম আম। আর সেই আমের গল্প নিয়েই আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে আমরা আম খেতে তো সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু এই এমন একটা আমের গল্প নিয়ে আজ এসেছি যেই আমের দাম শুনে কিন্তু রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে। বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম, যার স্বাদ আর গন্ধ এবং আকারের জন্য এই আম অন্য সব আমের থেকে আলাদা। মিয়াজাকি বা সূর্যডিম আমের এই যে আকাশচুম্বি দাম, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, জানবো সেই কথা। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

2016 সালে জাপানের ফুকুওকায় নিলামে এক জোড়া আমের দাম উঠেছিল 5,00,000 জাপানি ইয়েন। মূল্যটি সেই সময়কার বাজার দর অনুযায়ী 4,547 মার্কিন ডলারের সমান। ইন্টারনেটে এই খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সবার নজর কাড়ে জাপানি এই আমটি, যার নাম মিয়াজাকি আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিয়াজাকি আম নিয়ে কথা বলছি, যার সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়। গাছ থেকে সংগ্রহের পরে সেই আমগুলো সরাসরি চলে যায় নিলামে। প্রতি বছর এপ্রিল মাসে জাপানের মিয়াজাকি শহরে পাইকারি যে বাজার, সেখানে শুরু হয় এই নিলাম। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে আমের রং, তার মিষ্টতা, স্বাদ, আকার, আকৃতির বিচারে সেই আমের মান এবং দাম নির্ধারিত হয়। সেই সর্বোচ্চ যে দামের আম, সেই মিয়াজাকি আমের গল্প নিয়ে আমরা আসব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

নিখের পালক চাঁদের নুলুক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নুলুক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

আওয়াজ মিথ্যে মম চিত্তে কে যেন আছে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

নিলামে একটা আমের দাম গড়ে $50। কখনো কখনো এই দাম আরো অনেক বেড়ে যায়। এখনো পর্যন্ত একটা আমের সর্বোচ্চ দাম উঠেছে $2,000, অর্থাৎ $2,34,503। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ আজ আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আমের গল্প নিয়ে, যার নাম মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জাপানের মিয়াজাকি আমের কথা বলছি, 2019 সালে জাপানে এক জোড়া এই আমের দাম উঠেছিল প্রায় $5,000, যা সেই সময়ের বাজার দর অনুসারে প্রায় $4,00,000 বেশি। 2023 সালে ভারতে এই আম 1 কেজি বিক্রি হয়েছে ₹2,50,000। শুনলে চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে। তবে এই যে আমের এত দাম, এই মিয়াজাকি আমের, তার পেছনে কারণটা কি? তার জন্য রয়েছে সুনির্দিষ্ট চাষের যে পদ্ধতি আর তার দুষ্প্রাপ্যতা, এই জন্যই কিন্তু এই আমের এত দাম। আর এই আমের যে একটা গভীর লাল যে একটা রং, সেটাও কিন্তু অন্যান্য আর কোনো আমে পাওয়া যায় না। তবে এই আম সাধারণ মানুষের মধ্যে কিন্তু কেনাবেচা খুব একটা হয় না, সাধারণত এই আম উপহার হিসেবেই ব্যবহার করা হয়। এই আমের গল্প নিয়ে ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আম জাপানের মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমরা এই যে মিয়াজাকি আমের কথা বলছি, এই আমটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কেনা বেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন কর্পোরেট উপহার, বিশেষ উদযাপনের দিনগুলোতে এই আম উপহার হিসেবে বিক্রি করা হয়। এমনকি হাত বদলের আগে এগুলোকে যত্ন করে সূক্ষ্ম কারুকাজ করা বাক্স বা মোড়কে ভরে দেওয়া হয়। উৎকৃষ্ট মানের মিয়াজাকি আমের দাম এই যে এতটা বেশি তার কারণও কিন্তু রয়েছে। কারণ এই আম অন্য আমের মতো সহজে উৎপাদন করা যায় না। ভালো মানের যে আম, সেই আমের জন্য চাষ করার জন্য কৃষকরা যত্ন সহকারে আম গাছগুলোর জন্য গ্রিন হাউসের ব্যবস্থা করেন। ঘরগুলো ফলের যে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ সেইটাকে তৈরি করা হয়, আর সেইভাবে সেই আমের চাষ করা হয়। এই আমের বৃদ্ধির পাশাপাশি সেই আমের যে নজর কাড়া একটা গভীর লাল রং, সেই লাল রংটাও যাতে সেই আমে পায় তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এমনভাবেই এই আমের চাষ করা হয়, আর সেই আমের এতটাই দাম যা বিশ্বের সবচেয়ে দামি আমের তকমা পেয়েছে। এই মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনব পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

চোখ রীতিমতো কপালে উঠে যায়। আর সেই আমের নাম মিয়াজাকি আম। আর এই আমের দাম একটার প্রায় 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম প্রায় 3.5 লাখ টাকা। শুনলে নিশ্চয়ই অবাক লাগে, তবুও এতটাই দামি এই আম। আর জাপানিজ এই মিয়াজাকি আমের এত দাম হওয়ার পেছনে যে কারণ, সেটা হলো তার দুষ্প্রাপ্যতা আর তার বিশেষ চাষের পদ্ধতি। এই আমগুলোকে সম্পূর্ণ পরিপক্ক হওয়ার জন্য সময় দেওয়া হয়। তার আগেই কিন্তু এই আমগুলোকে ছিঁড়ে ফেলা হয় না, বরং সেগুলো নিজে নিজেই যাতে গাছ থেকে পেকে নিজেই পড়ে যায় সেই জন্য অপেক্ষা করা হয়। আর নিচে রাখা হয় বিশেষ এক জাল, যাতে আমগুলো পড়ে নষ্ট না হয়ে যায়। এগুলো হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠে, আর আমগুলো তাদের মৌলিক করণ, ওজন, গন্ধ এবং স্বাদ পায়। আর তারপর বাজারে যাওয়ার আগে এই আমগুলো বিশেষজ্ঞদের দ্বারা তার গুণগত মান নিশ্চিত করা হয়, তারপরেই নিলামে ওঠে এই আম। আর এই যে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

ইনস্টলমেন্টে শীতঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হামতুম, রেসিরার একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাঝে মধ্যে মনে হয় যে জীবনটা ঠিক কি, তখনই মনে হয় জীবন হলো অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত, সেই মুহূর্তের সমষ্টি। আর কিছু কিছু মুহূর্তে জীবনের মানেটাই যেন পাল্টে যায়, তখন শুরু হয় একটা নতুন জীবন। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড করছি। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম নতুন জীবন নিয়ে, অর্থাৎ জীবনের মধ্যে এরকম কিছু ঘটনা যার ফলে জীবনের মোড়টা একদম অন্য জায়গায় অন্যভাবে ঘুরে গেছে। আর আজকেও সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যার পরে আমার মনে হয়েছে যে জীবনের মধ্যে লুকিয়ে থাকে নতুন জীবন। তো এই নতুন জীবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে আজকেও। আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলেই কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।